চলে নেবেন কোন বিনের করব পরি খাসি ও পর চকল হাত চারখ পালে কে সে বুকো।

আজল দিও খুদে মের দিও গুলো আসিনে তবে সিনে টাকা তো ছ গর নিয়ে দর্দ চবো